0: हर काम के लिए, हर अकफरतेंसी के लिए, मौत के समाचार, फरमाइशें या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9735232047। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Advocatenkantoor aan het Ram Zoet Wakalet Kakam Kartahe, Jabi Akwe Badiha Wakil Kirzeruri Pergayahe.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden Register van de Orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Ahold Delhaize is vanochtend nog steeds bezig met het oplossen van IT-problemen die zondagmiddag begonnen als cybersecurity incident. Websites, apps en klantenservice van Albert Heijn, Ethos, Delhaize en Stop & Shop zijn uitgeschakeld. Online boodschappen worden niet bezorgd en lege schappen dreigen door stilliggende distributiecentra. Media speculeren over een hackersaanval. Meta erkent dat camerabrillen worden gebruikt voor stiekeme opnames, maar haalt ze niet van de markt volgens topman Alex Himmel. Stichtingen Off Limits en de Firewall spannen een kort geding aan. Ook de Consumentenbond eist verwijdering omdat de brillen bijzondere persoonsgegevens verzamelen over politieke opvattingen, religie en gezondheid die niet zomaar mogen worden verwerkt. Het aantal mensen dat een griepprik haalt is op een dieptepunt, met net iets meer dan de helft van de gegadigden die zich laat vaccineren. Jaarlijks sterven gemiddeld 4700 mensen in Nederland aan griep. Mensen onder 60 jaar met chronische ziekten slaan de uitnodiging het vaakst af, terwijl volgens Seth van Essen van de Nederlandse Immunisatiestichting de gevolgen juist voor hen ernstig kunnen zijn. Bij een ongeluk in pretpark Six Flags in Georgia, vlakbij Atlanta, is een persoon omgekomen en raakte ook mensen gewond. Ooggetuigen vertelden aan tv-zender WXCA dat een man uit een kar van de achtbaan Goliath slingerde, meerdere keren geraakt werd door de kar en ook vervolgens naar beneden viel. En dan het weer. Vanochtend is er plaatselijk een lichte regenbui mogelijk. De dag begint mild, aangezien de temperatuur al vroeg ruimschoots boven de 10 graden uitkomen. Er waait een zuidelijke wind die in de loop van de ochtend geleidelijk in kracht kan toenemen. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
5: Muziek en informatie. Bij Fahon Hindustani Radio. Muziek en informatie. Bij Fahon Hindustani Radio.
4: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Ahold Delhaize is vanochtend nog steeds bezig met het oplossen van IT-problemen die zondagmiddag begonnen als cybersecurity incident. Websites, apps en klantenservice van Albert Heijn, Ethos, Delhaize en Stop & Shop zijn uitgeschakeld. Online boodschappen worden niet bezorgd en lege schappen dreigen door stilliggende distributiecentra. Media speculeren over een hackersaanval. Meta erkent dat camerabrillen worden gebruikt voor stiekeme opnames, maar haalt ze niet van de markt volgens topman Alex Himmel. Stichtingen Off Limits en de Firewall spannen een kort geding aan. Ook de Consumentenbond eist verwijdering omdat de brillen bijzondere persoonsgegevens verzamelen over politieke opvattingen, religie en gezondheid die niet zomaar mogen worden verwerkt.
6: Het aantal mensen dat een griepprik haalt is op een dieptepunt, met net iets meer dan de helft van de gegadigden die zich laat vaccineren. Jaarlijks sterven gemiddeld 4700 mensen in Nederland aan griep. Mensen onder 60 jaar met chronische ziekten slaan de uitnodiging het vaakst af, terwijl volgens Seth van Essen van de Nederlandse Immunisatiestichting de gevolgen juist voor hen ernstig kunnen zijn. Bij een ongeluk in pretpark Six Flags in Georgia, vlakbij Atlanta, is een persoon omgekomen en raakte ook mensen gewond. Ooggetuigen vertelden aan tv-zender WXCA dat een man uit een kar van de achtbaan Goliath slingerde en meerdere keren geraakt werd door de kar en ook vervolgens naar beneden viel. En dan het weer. Vanochtend is er plaatselijk een lichte regenbui mogelijk. De dag begint mild, aangezien de temperatuur al vroeg ruimschoots boven de 10 graden uitkomen. Er waait een zuidelijke wind die in de loop van de ochtend geleidelijk in kracht kan toenemen. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
0: Hare kaam ke liye, har advertensie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahonfm.nl. हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक op telefoon nummer 073-653-2247. Meer info www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
7: Har dil se hamara nata hai, har dil se hamara rishta hai. Aaj bhi hamesha ki tarah, aaj bhi hogi kuch mithi mithi प्यारी प्यारी बातें ऐप द्वारा. मैं हूं आपके खिदमत में अनिल सरजू. हर एक को हमारा राम राम नमस्कार और अदाए बरसो. जैसे आप सब जानते हैं तो आज हमारा प्रोग्राम अब से लेकर 12 बजे तक आपके साथ रहेंगे. जहां पे जो लोग इस वक्त नौकरी पे जा रहे, घर से बाहर जा रहे, बच के जाना क्योंकि मौसम बहुत खराब है, हर एक चीज़ बच के करना, और जहाँ पे दुख है, प्रॉब्लम है, मातम है, हम सब हमारा पूरा टीम फाहोन हिंदुस्तानी रेडियो आप लोग के साथ है. और जैसे आप सब जानते हैं तो आज इस वक्त नवरात्रि में हम हैं. हर एक नवरात्रि करने वाले की जो नवरात्रि की पूजा कर रहे हैं और मंदिर को जा रहा है, आज हम कुछ भजन चलाएंगे, एक घंटे नवरात्रि का भजन चलाएंगे. उसके बाद हम कुछ गाने आप लोग के ज़रूर सुनाने वाला हूँ. जहाँ जहाँ पे ये आवाज़ पहुँचे, एक बार फिर से हमारा प्यार भरा पैगाम पहुँचे, ढेर सारा मोहब्बत पहुँचे, ढेर सारा दुलार पहुँचे. मैं दो हफ्ते नहीं थे क्योंकि कुछ आवाज़ में कुछ गड़बड़ी थे, कुछ थोड़ा सा पीड़ा था देह में, ऐसे इसलिए मैं दो हफ्ते नहीं थे. आज से मैं प्रोग्राम फिर से शुरू करूँगा. एक बार फिर से हर एक को हमारा नमस्कार. चलो दोस्तों, आप लोग के सुनाते हैं कुछ भजन है नवरात्रि, जो भी अपना पूजा कर रहे हैं, नवरात्रि कर रहा है, हर एक नवरात्रि करने के वाले के हम शुभ नवरात्रि कहते हैं. माता रानी आप हर एक को ज़रूर देखे गए, और जितने ही पुकारेंगे उतने ही माता रानी आप लोग के ज़रूर देखेंगे और सुनेंगे. हर एक मंदिर खुला है दोस्तों, मंदिर के टाइम है, जाइए. मंदिर भी है नवरात्रि में, जहाँ जहाँ मंदिर है हर मंदिर खुला है, आपको वेलकम है. खाना पीने से आपको लोग बुलाते हैं, मंदिर में जाइए, अपना पूजा कीजिए. नवरात्रि है, माता रानी के हम भी बहुत बहुत नमस्कार करते हैं, प्रणाम करते हैं. माता रानी जहाँ भी है, जिस साल में है, हम लोग के ज़रूर देखना, देखना बचाना, हर एक दुख से हम लोग के ज़रूर बचा के रखना. चरम श्रेया घोषाल के एक माता रानी के भजन सुनाते हैं.

हम चलते हैं। अब देखा जाए भैया देना ले जो है श्री नाम का बोले है देना ले स्लात अलार्म ओवर मोगलक कुल प्रॉब्लम इन अ लेकन हाउस एमएमजी में भैया जो नहीं जहाँ पे लेकर है सेगा बोले वहाँ पे जो ठंडवावे है जो कूल सिस्टम है जहाँ लाश धरा जाता है लेक है बोले वहाँ पे बोले कूलिंग ना मोई है। हम जाने ला एक जमाना में सुरीनाम में हम रही तो गंधात रहा हुआ भाई अमदर कूल सिस्टम हुआ ना मोई रहा और वही चीज हुआ फिनो है दे अना लेत रघुनंदन जो है द्रेंगत ऑफ हेल द्रेंग मांगे हैगा कि जो कूल सेल जो लेकन है निकेरी में है मुंगरा में जिस सेंटर में निकेरी में बोले है On bevestigde berichten over bewaar omstandigheden van lichamen en nabestaanden die hun overleden dierbaren nog niet zouden hebben kunnen zien. Dat blijkt uit de verklaring notarik oktober. Bole slachtoffer van een schietincidenten. John A. Tarike Janet, doei Mila, daga welke lerato. Doei Mardana, aprem daga welke lid buiten vrouw, kepaatje bhaiya. Op buiten vrouw, nikeri moke, pre admiraha. Zij zouden sinds die dag herhaaldelijk zijn gevraagd later terug te komen. Zoekerman, kees op hingeil hem. Oude kie zeggen, bhaiya, ki bole hega cool systeem hona kama hem. Bole het daarna zouden beschikbare koelcel vaker uitvallen. Als dat klopt, roept dit vragen op over de onderhoud van de betrouwbaarheid van de installatie. Oei, parlementariër, bole hega directe bekend is terugkerende storingen. Oude je ze bewaard, hey Suriname. Dus kie janta, hem jaila भैया सुरीनाम में बोले हैगा वेस्कुंदे बायोलॉजी से लेर क्राफ्ट ना है भाई ये फ्राउ मिस्टर जो रहा जो बायोलॉजी लेस देवे है बोले वो बहुत कमती है मिनिस्टर जो बात दे रहे क्यूरी फन अंडरवेज वेटर्स कपन कल्चर के बोले हैं को लिखास आंगस्क्रीवन मेथड फॉर सुख बोले हैगा की बोले हैगा अन बोले हम कोलिकास बोले हैगा बायोलॉजी लमा इफ खुद कई के मेंसे कौन सी बोली से या बायोलॉजी विस्कने लेर क्राफ्ट टकोर्ट है ग्रोथ टकोर्टन आन द बाय हेड वोई सेन फॉलो मिनिस्टर बाय द फॉलोइंग फकन विस्कने twee biologie, tekeningen, lichamelijke opvoeding en natuurkunde bolle de grootste tekorten op een jatulunjaan in Suriname ja, als je en heel veel mensen die zijn niet goed opgeleid, toch hebben ze door politieke partijen bepaalde functie gehad die niet goed gaan mensen, en hier kan je op school niet zetten, je moet wel de vak weten om de les te geven aan onze kinderen mensen Trump, kabole, dus tot Trump wil excusitie doen van massamoorden live uitzenden. VN spreekt van afschuwelijke plan. VN bolle nabolletje van dat je heen de kawek. Oor Donald Trump bolle he. 10 tarik december ke. Bolle excusitie doen hega van een voormalige leider psychiater Nidal Hassan. Bolle rechtstreeks je uitzenden kreeg van een media platform. Hassan werd ter dood veroordeeld voor een schietpartij op de Amerikaanse militaire basis 2009 mee, waarbij 13 mensen om het leven kwamen. Het voornemen heeft internationale grote verantwoording veroorzaakt. De Verenigde Naties willen noemen het plan afschuwelijk en plaatsen vraagteken bij de verenigingsbaarheid ervan bij de internationale mensenrechten. Gebaren mee. De Kobaya 385 kilo parbo. Let reis John importeer bij Lega. Bhagwat Prasad Ramdin is inmiddels van boord gehaald in Nikeri en overgebracht naar het terrein van de file. Op het oude een deel van de race was vrijdag al gelost, terwijl de resterende hoeveelheden maandag haven mee uitvoer bijle. Ook er waren met Sipahi, John Hinga, politiebewaking, John Landbouwke, LVV, economische zaken. Orbole ondernemers van de technologische innovatie zijn bij de invoer verschillende wettelijke voorschriften overtreden. Betaigai het dus toe, bole Chaurua, John Aile, voor eiskere toestemming tegen Surinaamse leweke.
in gebracht stellende betrokkenheid. To ye baate hamare pyare pyare janta to ye sab samachar aapko nikiri ka hai hamare pyare pyare sunne wala Albert Heijn mein bhaiya barka storing bhaile we the app website om de klanten sheri van de Albert Heijn probeert te bereiken, heeft pech ook Mangerwaarke winkel online niet bereikbaar. Hij barka storing het oosto, or bataye gaye Indiaanse ambassadeur jo Suriname ba, jeka naam ba Subhas Prasad Gupta. 12 tarik oktober ke afskeid leese president Jennifer Simons ke bole tijdens de diplomatieke missie die in augustus met Waila Gupta zich ingezet voor versterking van de betrekking tussen Suriname en India. Ambassadeur kijkt naar eigen zeggen met de voldoende terug op zijn periode in Suriname. Hij overschrijft zijn verblijf als een aangename en verrijkte de ervaring. To je he Gupta bhaiya ja hai, dus er koi aai natuurlijk mensen plaatsvervanger. तो जनता हमारा समाचार यहां तक था आज के सुनने के लिए बहुत बहुत धन्यवाद राम राम नमस्कार और प्यार भरी आदाब सत श्री अकाल जॉनी नंबर वन है हमारा नाम

alleen dat, we hebben nog steeds niet duidelijkheid over de andere diefstallen, namelijk die, namelijk zoals de quick verdwening bij de politie, Orokerbaan en met Sonanjo Abkoam Gaila, Ketra Ketra Drugs Chelge, Ketra Ketra Admi, Kees Koutouke, Politiebureau met zijn Chichori Hoige, Okerbaan en met Kabi duidelijkheid, naam helemaal in plein. Ik zou u vragen om die ook namelijk boven water te krijgen. Offline, ja, willen we weten wie de slachtoffers zijn, maar ik wil weten wie de dader is. Abul hamlo jani slachtoffer waake hai mahamlo mangla jani uda darwa sab koston bhari ki na, dat is voor mij een belang. Ibad bole plein, en dat geef ik je helemaal. Bole, wie zal de kosten draaien, zei plein in de interview. बोले है एकर बारे में जेनिफर सिमोन प्रेसिडेंट जो बकेन कर ले रहा बोले है एकर बारे में स्टेट्समैन बोले ग्रासाल को बोले चियो अमोर सुकरी से पनिया बोले द नाम फॉर नंबर ड्राइव दैट ऑफ दिस कंसेसी एक्टिव वाज इज एक्ट नीट नॉट बुटन खबरा फॉलोस एनपीएस इज इट ग्रेट बलंग द रेगुलेटिंग दिस इंफॉर्मेशन वेल डील ऑन द dorpsgemeenschappen anders in de onzekerheid zullen bijleven तो बोले हैगा एकर बारे में बोले हम मांग ले duidelijkheid en dan geef ik deze meneer genoeg. Ja, nee, gerengeld met bolie zeker en enkele keer een pakket geven. Deksma, anno, begisma. Die mensen willen waardige burgers zijn en ze willen daar. De regering komt en zegt welke structurele oplossing zijn kan aangedragen. En dan ben ik helemaal eens met de meneer Plein. Op de Kobaya aangelegd is brand in pan met Cubaanse bewoners aan de Prinsenstraat. Jabber agi hua lagal bhaiya, jabber agi lagal hai. Aur Nikeri mein bhaiya, Nikeri mein ek lake mila lega, joon bahut gandhat ra, kharaab hoi gaya, laas hoi gaya, hamari janta stank lai police na lekham in faire staat van ontbinding in Nikeri. Nikeri ke baan chitega saniwar ke hua saban on deck kari se ka narpastrat me van petan polner me ek laash milele hua ego school ego natin school hai jo in verkeer de faire staat van onbinding was bhaiya loon to hiya bataye hega aur khair opskaking van de Surinaamse politie sipahi go in hua de kisna ko ban karke ta ok sab nikari se vermoed lag dat de stoffelijke overschal enige tijd op die plek lag. Hoe lang precies, dat weten die mensen niet. Al hier betekent je, volgens de eerste informatie gaat het lichaam van een geouderd. Bronnen in de westen van Suriname melden van de reactie. Bole hega, een ouderdjake vrouw in kwestie van een chronische ziek zou zijn geweest. Mogelijk houdt haar overlijden daarmee verband met de doodoorzaak. Maar na betekent ze naam na likele. Kieke hei i ouderdja, hamari janta. दुख के बात है जो ये सब चीज मिलल है भैया एसएलएम के बांती फूट गए सब कोई ओतो के बांती सूरत रहा फूट गया है ब्रोम के बांती बसिगरी के बांती एसएलएम फ्लुखनार आम्स्टरडाम भैया प्लेनवा यात्रा आम्स्टरडाम वो कर बनती है दग्गे भाई हां ये दग्गे है ऑफर त्राख हुई है एसएलएम फिनो ना बोलेला अन फरतराग हुई है मां बोलेला फिनो वीर फरतराग मेंस एसएलएम फ्लुखनार आम्स्टरडाम फरतराग uitgevoerd ना क्लबबान गहुरदा बोयिंग 777 kian kian banti lagai hui bhaiya sasta plane liho tab ka hui bole atkar baki thoro khilla raha bhaiya slm ke flickfield pe the khuhur the boeing ra 777-200ER raha SLM के जो परमारी वो आम्स्टरडाम जा है अंदर हाउट करे है 11 तारीख अक्टूबर के ओकर बांती दग्गे भाई और बोले हैगा opgelopen bij de landing op de Johan Adolf Pengel Internationale Airport. Sanderijpe dagale bhaiya, want ja, het toestel door SLM wordt gehuurd. Bole hega, kon ondanks het incident door de piloot veilig naar de parkeerplaats worden gebracht. Er deden zich geen persoonlijke ongelukken. Vooral was niet merkbaar voor de passagiers aan de boord. Bole usam najan paiske banti dagge he. To bout accha baat ki accha se रुक गए भैया मक्की बांधती आंधी दग गए भाई एंड दैट सेड द इंसिडेंट व्हाट कैन gebeuren mensen dat kan allemaal gebeuren maar de onderhoud van een vliegtuig moet wel goed